শ্রোতাসকলে কুচ কুচ হোতা হ্যায় ছবিখনের গীতটি শুনিলে। প্রিয় শ্রোতা, মনোরঞ্জন অনুষ্ঠানটির ইমানতেই অন্ত পড়িল।

আর গতি খেদা দেখা গাভরু আমি নির্ভীক পুরী ক্ষতিকার অজ্ঞান শাক নয়া এ পলিয়া করি থই মারি যাও জীবনের দ্বার অজ্ঞান শাক নয়া এ পলিয়া।

বজার আহতর সাথ মন হীরা দৈ বুয়ারি নহয় জখিনী বেমার নহয় গ্রহণী ভাত নহয় অমাতর মাত মন হীরা দৈ সোয়ালি নহয়।

0: তুমি খুব সুন্দরকে বরগীতটি পরিবেশন করিলা, আমি জানিব বিচাৰিম তোমার সংগীত যাত্রার বিষয়ে।
1: হয়, ধন্যবাদ। মই আসলে মোর মায়ে খুব সুন্দর গীত গায় আর মই তেওঁৰ পৰাই প্রেরণা পাইছো। আর মই মোর এইজ 4 আসলে তেতিয়াৰ মই আসলে সংগীতের প্রতি খুব বেশি মানে ইন্টারেস্টেড আসিল, আর তার তেতিয়াৰ পৰাই মই জার্নি স্টার্ট করেছিল। আর মোর শিক্ষাগুরু দীপক দাস বহুতখিনি সহায় করেছে এইটো লাইনত পড়বলে।
0: খুব সুন্দর, তুমি এনেদরে সংগীতের চর্চা করেছো, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছো।
1: হয়, ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, হিপি ফুরের আজির খণ্ডটির নির্ধারিত সময় শেষ হয়ে অহার অনুষ্ঠানটির